উখন খনরো ওছং ওসা হা কানিগ জুয়াই কছনং দুলং ইপরতু ইয়ং উনি উখন খনরো তো উমা সেভেন কিশস লমরি ওয়াকি ইন্টারভিউ দপলাই দ উমা পি পথুয়েট তো পলকটন আপ ই কানি কলু ইমুৎ হালর কানি ক টপিক অং স্টোরি অফ মাই লাইফ দা ছুয়া ও আপ ই কানি কিনে কলামলনি কিং খানা ইয়া কুরম ইয়ং কিং লাই লুটি তৎ আপ ইয়া কিনি কি জিং পিনপনা ও এম কাম